0: Ja, Nakashwani Turak, Natham Singh Pass, Akanti Conflict, Nigba Transmission, Nathamni Program, und Ram Jackson Baksa. Dalatamni Nambiga Basalam Konachinga Program Rako, Athamanti, Gamatrong, Tarachani Supregatam, Point Gatam Samita Medium Way, Pazasa, Richani Kolachi, Tam Kilohatsu, Kamatinga. Dal Julajani Gnitari Bristu Baratamwa. Dal my program Rako Nazimana Gamata Dunsian, Program Rako, the case of my Baksa Batanchinga. Dek-dek sani jak mana dok bonga baju Shillong Station ni kata sekarang kebat sekolah orang kuk nang laman gen. Dok cik bonga baju yo singkat sang maru ni dol ni lo kebana rup matile rup bagi terangku kematang gen dok kola cik baju yo. Sasong tali nak ski terangku atani semua dalam tamu nak si manik nana ski biar tinggal bagi terangku kematang gen sini baju yo ngahon Tokyo's program. Yang di film ni terangku atani semua yang ingat. Sini kola cik baju yo Delhi Station ni kata sekarang kebat bibit parati program. Absan station ni ko chat baju Hindi ko berangko, chat bunga baju English ko berangko, kenang naman gen. Chat keng baju ahon casung taling ni skit rangko kamatang gen, chat kolaci baju Delhi station ni ko atas kag bas sports scan ko kenang gen. Absan station ni ko jol-jol chat sepri bunga baju Hindi ko berangko, sku baju English ko berang, sku chip bunga baju spotlight, sku kolaci baju vivid parati program ko play kenang teh naman gen. Chikeng baju Hindi ko berang, absan station ni ko jol-jol chikeng bunga baju English ko berang ko bon kami cikeng cikeng baju ni cikeng kolaci baju na bibit parati program ko kenang naman gen. Yara kan? Gamat na dun so kaman deng tang program rong wa kanat kaman gada dek sani jat mano dok bonga baju yo. Shillong Station ni ko watats ka gapa cik ko berang ko kenang naman gen yana kashwani tura.
1: Plus F chin koninga chimwe.
2: Yeah, plus F nigamun on tisa tangat naman genma.
1: Namasyama. Jin salon a chani rangko chaon. BN ko, lakat kapa, mangrakat kapa, aro chuong kapa vitamin rang dong jaon. Mandeni chanchiani ko bilgriata, aro BN bimang kuma no mata. Unigaman sa chani rangko brion, plus F chin gnang kapa kusa brevo, uno vitamin aro ayan gnang. BN bimang ko mangrakat na aroan, sing baljoke rakinagata, chani bosturang ko brion, plus F ni chin gnang kapa kusa brevo. Yako Commissionerate of Food Safety, Meghala Shillong nikita wiatinga.
3: Mandi dong ama, angga nak simang ni boot level officer, hajag ni kau tobel sini SIR ni voter enumeration nari bacem.
4: Oh, unara angga ramai kudak na nanggen.
3: Dak na nanggen irang dia altua ba, kak sapai yano nak ni geman si rakyan irang omong ja warang ko nien ba, enumeration foremost, gapat ya soy katpo, aro bebe kita yano mai ba thari dapna nanggen irang dongo deang na uyat pabo.
4: Mai dak kebat thari dapna nirang.
3: Jika song ni bimurang ko deng tangatani, nak ni bimungo segwalani, nak ni nuko ni jutang kepa mandirang, ba ketal boot po namat kepa mandirang ko sigat namat gen.
4: Altua de. Hindi ba yung ramay na gamchata?
3: Electoral roll law kakit ka ba bimu ko siga tanira a sungo sungdong kamga pa mandirang na antang-tang nibul ko jakale bot po na aro jakatele sa sung kaanibul rang kung mangrak patan natak chakin.
4: Oo, dako di yung ngayjo?
3: Matila ni nang ibakirmani na.
5: Bilo rang hajag ni kuhutok busin ni SNN isman noko na ribang o diwa mong kunim chakso go aro na ni bota dita rang ko naminirip po year form ko kapat po aro electoral roll law kakit unge katal kuyatan nirang dongo de kapat yun bo. May ba agan talatan nirang ko nangniking o de andan ka naman go pa voter helpline number sa sku bunga zero na kol ka bo. Voter helpline app ko download ka bo ba voters.eci.gov.in website na napangye ni bo. Unagre ba na www.cuomeghalaya.nic.in website na napangye ni na gitabaman gen. Nangni puna na nangni purang nangni Bakrimani Gamsat Pia, Yaku Yatkupa, Chief Electoral Officer Meghalaya.
6: Na abatangaman sumoyo nak ni hospital na riangan ni ko gisikra ama. Jiyon na anak ni gacham prescription ba doctor ni siyon gapalik karang purika kain niya ni aro ekstra kaini report rang ko. Gap chupule beko rabot na nangan baksana. Uni jama no tokun rang ko rak na registration kagapalay no. Ruta sumoy rang na chading na nangrong atem aro yan na minning biyan niyong atem. Andiba, na adaw ya plak likarang kurak na nang jawa ha, may na surkari yan ceng na Ayushman Bharat Digital Mission baksa, sana ba na ni kualtug baong ating ha. Yan na anak ni Ayushman Bharat Health Account App Number, chokmatan gay chibri dong kapa digital number ko sa nangaya, jiyon patangaman sumayrang wanak ni plak sana ba na ni record rang ko nal joke ya nak ni phone on chupedo namat gano. Nakwa abhakar tunga ngodi, doctor ni prescription aro lab report rang ko nak ni phone on na jol jol watat namat nai gano. Wasan wai gijan na hospital lo QR code ko scan ka enba, ru uta sumoy na chadenga ni aro bimu sekata ni gotak na nang jawa ha. Yan kina nang gija kapa nal joko pa aro chukum kan tanga nang gija kapa nga. Nak ni number ko mat na gata na da alan abha app ko dal ka bo. Dakchaka ni ko nang iyang ode, jiro gatham dokbri, gnisku, sabri, sni gatham sku.
7: Yan kaswani silong ache koborang. Kobor ko parakating pa anga ting rang ki moment. Kobor ko parakat na skang kobor ni kata bichang rang ko parakat ching na. Prime Minister Narendra Modi, New Delhi o Japanese ni Prime Minister Sanai Takaichi baksa, Belsian Tini Chanchirumani bidungo, আগান গা ইন্ডিয়া ও হোয়াটসঅ্যাপ নি গতাল ইউজার ইউজার নেম ফিচার নি বিদুঙো মামং সোলখারি মেথানা ওয়েতা চিফ মিনিস্টার কনরাড কে সংমা শিলং ও ফাইনমন স্কুল বোর্ডিং নক খো গতাল থারি গমন খো নকটংগায়না মেঘালয় নি চিফ মিনিস্টার কনরাড সংমা শিলং ও মেচিক্রাং নি মেনস্ট্রুয়াল হাইজিন খো রং থালে রাখি না গতা সি ট্রিপস প্রজেক্ট খো আবাছিং গতা তাওসুগুমু খবর আংখো খনাতংসখাগেন ইন্ডিয়া আর জাপান দালো সামিট লেভেল নি চানসিরমানি জাপান ইকোনমিক আর এনার্জি সিকিউরিটি ফার্মাসিউটিক্যাল ডিফেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানগোবে বাঙা খুচলসা নাগানগ্রকানি রংখো দাকে সোয়ে খাগ্রকাহা ইয়াকো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আর জাপানিস প্রাইম মিনিস্টার সানাই থাকাইছি বাকসা চানসিরমাংহা জয়েন্ট প্রেস কনফারেন্স তো জিনমা চানসিরমগোবাও প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দোলগনি ব্লক কপা বাকরমানি খো পাংসাকানি গতা মেচুয়াল ট্রাস্ট বা খাদুগ্রকা নি খো ফারাকাংহা আর দোলগনি বিয়াপরং দংথং দংথং উগিজা দংথং উগিজা ফ্রি আর ওপেন ইন্ডো স্পেসিফিক নি গতা মুকসংানি দংসখা নে ফারাকাংহা দোলগনি আন এ আই নি বিদুঙ জয়েন্ট স্টেটমেন্ট গতা জানাপাহা আর আমি সখাঙ্গপা ডিফেন্স খো ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট খো সোয়ে খাগ্রকাহা ইন্ডিয়া আর জাপান জোল রঙ বায়োগ্যাস ইনিশিয়েটিভ খো আবা চিঙাতে ছালায়ান বাকসা ইন্ডিয়া গমকো হাজারসা বায়োগ্যাস আর অর্গানিক ফার্টিলাইজার প্লান্ট রংখো সংস্কানা মুকসংঙা সিনরাজ জোয়ায়ো বলসিয়ানথি মানে রঙিঙ্গপা বিদেন ক্লাম মানিয়ানি খো জুলাই দকি স্কু থারিকোনা মানি আংগেন নে দাল সালো ফারাকাতাহা প্রেসিডেন্ট হারকুলেস থাই আগানা দংথং দংথং সরকারি ডিপার্টমেন্টনি দাকচাকানি ছি থারি সৌগমন রংখো নামেন নিয়াম গতা চিসোকাতনা মুকসংঙা দোলাই ফুরামন খেঞ্জিং মন্দির রংখোবা দংথং দংথং বাকরাঙো খাম রঙো বাকরা ছিনা মলমলাতাহা আর ফেস্টিভাল সময়ও রামা রঙো বাজার রঙো আর গাড়ি দন্দ্রাম বিয়াপ রংখো নিয়াম গতা গাড়ি রংখো কমিয়েতে জাখাল ছিনা দিদাতাহা জেনেরেল সেক্রেটারি আরকট কি আরওয়ট কি সুমের আগানা আসামনি চিফ মিনিস্টার হিমন্ত বিশ্বাস শর্মা কো জুলাই নি স্কু থারিখো পনখাম গবা সালো মৌসুম গপা সকোপা উই মানিয়ানিও বাকরা চিনা ওকামতাহা চিফ ইলেকটোরাল অফিসার ডক্টর বি ডি আর থাইওয়ারি ইলেকটোরাল রোল রংখো নাম্বারতে নিনা গতা স্পেশাল ইন্টেনশিপ রিভিজন এস আই আর হাজারগনি খরুক্তক আবাছিঙানি সখাঙ্গপা সালো মেঘালয় আদকো গমক লাকসা হাজাল চিসকু রিচা সা খুগ্রুক সুখু ইনুমেরেশন ফোম রংখো সালে উনাহা এনে মিজালো ফারাগাতাহা ইয়ানদাকপা খামছি আদক গমকনি লাক খুগ্রুক কথাম ফোয়েন সতপ্রিসকু ইলেকটোরেট পথার রংনি বলসিখো ছানে বোয়া ফোয়েনসনি পার্সেন্টখো মানগোপে নিনা গতা মানাহা গমক হাজাল গথাম রছা বোয়াসা বুথ লেভেল অফিসার বিএলও রং আর ইয়াকো আদো গমকো নকফ্রাক নকফ্রাক রা এনবা জুলাই নি খোগ্রুক স্কু থারিকো না খং খং ভেরিফিকেশন কো খাঙ্গেন সাউথ ওয়েস্ট গারো হিলস আজাও চুমতান খোলগ্রুক ফোয়েন সতপিসু পার্সেন্ট নি গা মন্দির রং না ফোম রংখো সালে না মানাহা বথা রং ফোম রংখো অনলাইন ছি ই সি আই এন ই টি এপ বা ভোটার সার্ভিস পোর্টাল গতা অনাতনা মানগেন ইলেকশন ডিপার্টমেন্ট ভোটার ইলেকশন ডিপার্টমেন্ট গতা ভোটার উকনা খ্রাগপা মন্দির রংখো মুখাং ছি ঠিক উঙ্গপা ইলেকটোরাল রোল থারিয়ানিও বা আইন খাম খারুম ছিনা মলমলাতাহা ইয়ান আকাশবাণী শিলং আছে খবরাং সরকারি হোয়াটসঅ্যাপ ইউজার নেম ছাতাতনা মুকসংগপানি বিদুঙ মেথা ওনা চিঠি ওনাতাহা খাতার আচ্ছা কমন দলরাংনি ফারাকাতানি গতাদে ইলেকট্রনিক আর ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি মেথাকো ইয়া ইউজার নেম ছাতাতানি বিদুঙ সারগথামনি গিসেপো থালেন ফারাকাছিনা গেতাহা মিনিস্ট্রিনি ওয়াতানি গতাদে হোয়াটসঅ্যাপনি আগলসা কমকো আরো ইন্ডিয়া ওবা ইয়া ইউজার নেম ছাতাতানি খো জারক পাইঙানি বিডিংও ওয়ামাং নিয়া হাছম ইয়া নিয়াম খো জারক এনচিমোদে সিখাংপা ছাংনা ছানচি গ্রুকনা নাঙ্গপা মন্দিরাংনি ফোন নাম্বারাং খো নিকনা মানজাও হা আরো গপন মন্দিরাং ওয়ামাং খো ইউজার নেম খো জাখাল স্কাই রুপনা মানগেন মিনিস্ট্রি নি বাতানি গতাদে মেথা খো ইয়া ফিচার নি বিডিংও সালগথামনি গিসেপো থালাতনা গেতাহা আরো ছানচি রুমানি মাছত কুজন খুং ইয়া ফিচার খো ইন্ডিয়া ছাত ইন্ডিয়া ও ছাত চাছিনা চিঠি সিয়াতাহা ডিপুটি কমিশনার অফিস ওয়েস্ট জাইন্টিয়া হিলস ডিস্ট্রিক্ট নি জোয়ায়ো বিদেন ক্লাম খো মানি নিগমন রেবাইংপা জুলাই নি ছেদ তারিখ কো বুধবার সাল খো ওয়েস্ট জাইন্টিয়া হিলস ডিস্ট্রিক্ট কো লোকাল হলিডে নে ফারাকাতাহা ইয়া সালো ওয়েস্ট জাইন্টিয়া হিলস ডিস্ট্রিক্ট কো দোপা ফ্লাক স্টেট গভর্নমেন্ট অফিসার রং রেভিনিউ আর মেজিস্ট্রিয়াল কোর্ট রং বেঙ্ক রং আর স্কুল কলেজ রং ছুটি অঙ্গেন নে ফারাকাতাহা মেঘালয়নি চিফ মিনিস্টার কনাড কে সংমা দাল সালো ফাইনমন স্কুল শিলং নি গতাল বোর্ডিং নখ অফ্রাকে অনাহা জে রঙান ছাত্র ছাত্রী রং মামং জাজ্রিংনি গ্রি দংথোগপা আরো আরামগপা বিয়াব খো অনা মুকসংয়া ইয়া গতাল নো খরকানি নাম্বাতা দংচাকানি আরো স্কুলনি কোসা কোরগপা খামরংখো আরো ছাত্ররংনি গতা সুলরওয়ানি খো দাকচাকেন নে খাদংসংয়া থমবাগপা মানদেরংনা আগান ফ্রাকমত দংও সাংমা আগানা জে লেখা ফরানি বিদুংও খামরংখো খাআনিনা সরকারি দংথাং মানচা গিসকো না আরো ছাত্র ছাত্রী রংনা নাম্বাত গপা ফরায়নি বিয়াবখো দাকে না গতা সিলগপা আরো নামগপা নক জামরংখো রকনা নাংচুমত গপা রংখো আগান ফ্রাকাহা ওয়া ফাইনমান স্কুল খো মেঘালয়নি লেখা ফরায়নিনা রুট বিয়া বলসিওনি অনগল গপা খামরংনা দেমথেলে আগানাহা আরো ইয়া গতাল নক ইয়া গতাল নো আরাম খাংছি ছাত্র ছাত্রী রংনা নামগনি খো রাবাগেন এনে দংচাকপা ফারাকাতাহা চিফ মিনিস্টার কনাড কে সংমা দালো শিলংনি ফাইনমন স্কুলো মেছক বিসারংনি যাও ছাংফ্রাক আনছি অংআনি সাল রংনা রংথালানি আনসেং আনসেং আনি আরো মানদে রংনি মুখাংও মানদে

0: hazalni khuruk tok bulsini punna mangi parang ko bimuse gatani ke thamgo pa baksok baha
1: ya enumerator ang ni nokonar bagin nikna unuranga mai ko dakpo
0: altu aba jun kolachuni julai khuruk sku thari kona bimuse gatnar eba o tiktok ba uyatani ra ho naibo
1: ndiba sing ani rang dongode
0: unaba jajeng nabe altu en nakni boot level official mu baksa gol phoe nakni bina nangani rang ko sing era naman gen
1: aro ya bieloni number ko ra banani ko mante
0: subscribe bonga jirona khol khabo aro nakni bielo ko মাসিনা গতাতাক চাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙ্গি নিব আর উনা দাক চাকানি কো নাঙামা থালাতানি রাঙ্কো নাঙামা না সিমাং সান্দি নিনাক তামান গেন
1: আলটু বিয়েদে
0: ওয়ে বিমু সেগাতরা মামুং লেখা নাঙ্গজাবা না আখা খেতকপা উয়াতানি রাঙ্কো সান ওনাতাইবো আর নানি বিয়েলো বক্সা খবর আগজবো
1: কিসিক্রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেতকপা উয়াতানি কো সে রাখি না দাকচাকে দাকচাকানি কো নাঙ্গদে বিয়েলো না কল কাবো আর নাঙ্গনি সিঙ্গানি রাঙ্না গানচাকানি কো মানবো
0: ya hazal gani khuruk tok pulsini bimung se gata niara jun kholachioni julai khugruk sku thari kona wangen nangrembo bakrembo aro chancha pakho manbo ya khu yat kepa chief electoral officer meghalaya
2: nasimang nasimang ni khana naski bi ateng ba cha sok tal ni git rang ko khna swinga da o law testing sang mani git ko khna naski bi ateng ba mandera na ka matang skai nga git ungi nga gari na me salbo aro ya mangara আসা নাঙনি বালসমে সংমা থানিয়া মারাক মেরালি সংমা আয়ন মারাক রাকনাং মারাক আর পিন্টু সংমা

0: wan balju mo menige chingchet kepar pamchi aroget baksana nasimani kenaneski biating batsas kontali getrangko watani ba yanon botnaha
1: nasimangni dakna nanginerang altubea khasa pai yanon nangni gimun se rakhianerang omongja warangko nien ba enumeration form ga patte soi khatko aro banoba gwalani rangko tharidapna nangode angna uyatpo
2: indian election commission jun pholachi tharikoni julai ko ruksku tharikona special intensive revision ni gatham gopa bakho aba chingate ha booth level officer ang nasimangni nokan chunari angen
3: nokan chuna
2: oi nokan chuna ni angen ba omong nasimangni duplicate enumeration form ko ga patchina ugen aro khisa ko nasimang rakhi china don bagen nam main altua ba
3: আৰু বিজু বিচনী ৰেবাও নাচিমাং মামু লিখা হ'ব নানাংজোৱা
4: আঙা নকো দংজাও চাই
2: অ চাৰ্জিং নানাংজোৱা বা দংজাও বা বিয়েল ৰঙান ইনোমেৰেশ্যন ফৰ্ম খো নাই দুবা চলন দৰ নাগেন বা আৰু অসম নাং খোজানা দুপেতে ৱমান চাং থাম নাকিন এইবাৰ পঠাই গেন আৰু আমাৰ এইবাৰ চিকানি ৰং দুগেন চুম অদে ৱমান না ফল খাই গল পাত নাবা মানে গেন
4: অ ইয়াৰ নাম মেন নাল চুবিয়া দে দিবা আঙাৰ ইয়াকো বাননিকো থালে ৰাগেন
2: ইন্দ্ৰ খানা মানগোপা ভোটাৰ হেল্পলাইন নম্বৰ চাছ কু বোৱা জিৰ' না খাটো বা ভোটাৰ হেল্পলাইন এপ কো ডাউনলোড খাব বা ভোটাৰ্ছ ই চি আই ডট জি অ' ভি ডট ইন ৱেবচাইট অনা
4: নাকনি খুরাং নাকনি পুনানি বল নাকনি দোগা চলন উখো গমাত নাবে ইয়াকো উয়াতকপা চিফ ইলেক্টোরাল অফিসার মেঘালয়
5: ওই রুগা মাইনাস নারাবা দুধ খুন তাকে নিসখাইয়া
6: প্লাস এফ চিন কো নিগা চিমাই
5: ইয়া প্লাস এফ নি গমন অন টি সা থাঙাত না মান গেন মা
6: নাম আসিয়ামা জেন সালোন আ চানি রং কো চাউন বিএন কো লাকাত কপা মাংরাকাত কপা আরো চুং কপা ভিটামিন রং দং জাউন মানদে নি চানচিয়ানি কো বলগ্রিয়াতা আরো বিএন বিমাং কো মা নো মাতা উনি গমন সা চানি রং কো ব্রিয়ন প্লাস এফ চিন নাং কপা কো সা ব্রেবো উনো ভিটামিন আরো আয়ন গনাং বিএন বিমাং কো মাংরাকাত না আরো অন সিং বাল জোকে রাখিনা গতা চানি বস্তু রং কো ব্রিয়ন প্লাস এফ নি চিন গনাং কপা কো সা ব্রেবো ইয়া কো কমিশনারেট অফ ফুড সেফটি মেঘালয় শিলং নি গতা উয়া
0: ইয়ান আকাশবাণী টুরা সময় দশনি বাজি বাতাং ইহার ওই সময়ও টকি হাউস প্রোগ্রাম ইন্ডি ফিল্মনি গেট্রাঙ্ক বাতানি সময় আর এ সময়ও সঙ্গানা সিমানা গেছে ইন্ডি ফিল্মনি নতং নতং আর্টিস্টরা রঙবা গেট্রাঙ্ক কামাতাঙ্গন ভগবান ইয়া ফিল্মনি গেট্রাঙ্ক কামাতাঙ্গিয়া সঙ্গপা উদিত নারায়ণ আর আলখাইয়াকনিক রঙপা পেহেলি কাবি না মেরা হালিয়া গীতকো কামাতাঙ্গেন উনি জামানো সুরেশ বৌসলে আর আলখাইয়াকনিক রঙপা মেরি মাখনা ইয়া গীতকো খনাং নামানগেন জল জল চালি চালি ইয়া গীতকো কামাতাঙ্গেন ওয়ান অমিতাভ বচ্চন আলখাইয়াকনিক হেমা সারদেসাই আর আদে শ্রীবাস্তব নি রঙপা উনি জমানো মঙ্গপন গীতকো জল জল খনাং নামানগেন ওয়ান অমিতাভ বচ্চন সুগবিন্দর সিং আলখাইয়াকনিক আর উদিত নারায়ণ রঙপা গীতওয়া